মেহনত করবো মেহনত পাবো, মেহনত করবো মেহনত পাবো, পাবো নমা বিহান সুয়া পরেবা গাবে দদরিয়া বনকে দোনো মিতান, সুয়া পরেবা গাবে দদরিয়া বনকে দোনো মিতান। মোরবর গঙ্গা যমুনা লাগে লাগে তীরথ ধাম, লাগে তীরথ ধাম কভু জাড় কভু ঘাম জনাওয়ে মোর কিষণ হা নাম, মোর কিষণ হা নাম। নাম কমাবো নাম জগাবো, নাম কমাবো নাম জগাবো ধরতী কে গুণগান, সুয়া পরেবা গাবে দদরিয়া বনকে দোনো মিতান, সুয়া পরেবা গাবে দদরিয়া বনকে দোনো মিতান। ধরলাও হাসিয়া হাতে মে ডোরি।